ওই রন্তা যোগী, ওই রন্তা যোগী হয়ে হয়ে হয়ে হয়ে হয়ে ওই রন্তা যোগী, ওই রন্তা যোগী হয়ে হয়ে।